বিচার কবে লই মা, বিচার কবে লই মা, ঝংঝঙে বাগানে খারে কলম, অবত ছড়া কুদনে বলাম, দিন ভরি খেল মলাই নেই ভুল, সাত পরে পাচ্ছি